0: রেডিও ভেরিয়ে ফ্যান আন্ঠানব্বে থোপলো ছে বাটা একশে দুই থোপলো সাত বীরেন্দ্রনগর সুরখেত বাটা
1: এক্সট্রিম এনার্জি ড্রিঙ্ক টাইম চেক অহিলে ঠিক বারা বজে ছ
2: Extreme energy drink. Taste the difference. Feel the energy.

0: রেডিও ভেরি এফএম 98.6 আরে বাটা 102.7 বীরেন্দ্রনগর সুরখেত বাটা
1: এক্সট্রিম এনার্জি ড্রিংক টাইম টেক অহিলে ঠিক 4 বাজেকো ছ
2: এক্সট্রিম এনার্জি ড্রিংক টেস্ট দ্য ডিফারেন্স ফিল দ্য এনার্জি